0: ঠাকুর আরদিন পাচ্ছা শ্রী সুখমণি সাহেব অন্দর কতনা উপদেশ সুন্দর দে রে প্রভ কা সিমরন সব তে উচা কেন্দ্রী নে যেটা প্রভু দা সিমরন সারে নাল উচে পাবন নে পবিত্র হে শ্রেষ্ঠ সিমরন উচা কেউ কিয়া গে কেন্দ্রী নে কি সিমরন উচা ইস বাস্তে হ্যা নাও তেরা নিরঙ্কার হ্যা নে লে নরক না যাই নাম জপন ওয়ালা সিমরন করন ওয়ালা নরকা দে ਵਿੱਚ ਨਹੀਂ ਜਾਂਦਾ ਸਿਮਰਨ ਕਰਨ ਵਾਲਾ ਤੇ ਜਿਹੜਾ ਸਿਮਰਨ ਕਰਦਾ ਉਹ ਨਰਕਾਂ ਦਾ ਭਾਗੀ ਨਹੀਂ ਬਣ ਸਕਦਾ ਇਸ ਲਈ ਸਿਮਰਨ ਸਾਵੇ ਨਾਲ ਉੱਚਾ ਕਿਹਾ ਗਿਆ
1: ਪ੍ਰਭ ਕਾ ਸਿਮਰਨ ਸਭ ਤੇ ਉੱਚਾ

আট দাম কছি পরো হয়ো লাখিনা ভুলনা কন্না ত্যাগ কে প্রীত চরণ কো বীরা নীচ।